0: কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 মেগাহার্জ।
1: মন কী বাত হে জন জন কী, সভি কী কুছ অপনি সী, অনকহি বিরাসত কী, উম্মীদে নয়ে ভারত কী। তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কী বাত আকাশবাণী অর দূরদর্শন কে সভি চ্যানেলো অর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কী বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী অর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর। মন কী বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী অর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কী বাত।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: ফিঙ্গারপ্রিন্টর বিভিন্ন কথা দ্বিতীয় খণ্ড। ভারতত 1858 চনত হুগলি জেলার প্রশাসনের দায়িত্বত আছিল উইলিয়াম হার্সেল। হার্সেল এটা সিদ্ধান্তত উপনীত হল যে ফিঙ্গারপ্রিন্টে হয়েছে চিনাক্তকরণের আটাইতকৈ নির্ভরযোগ্য উপায়। হার্সেলে এই কাম করে থাকতে জাপানত আন এজন বিজ্ঞানী ফিঙ্গারপ্রিন্টের বাবে বিখ্যাত হয়ে পড়িল। তেওঁ আছিল হেনরি ফোলস। হেনরি ফোলসে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লৈ সেইবিলাকর পেপিলারি রেখার অর্থাৎ হাতের তলুয়ার চালত সামান্যভাবে উঠি থাকা রেখাবিলাক পার্থক্য সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করাত ব্যস্ত আছিল। ঘটনাক্রমে এই সময়তে ফোলসর ওসর সুবুরিয়া এজনের ঘরত চুরি হল। ঘটনাস্থলীত পোৱা ফিঙ্গারপ্রিন্টের সহায়ত ফোলসে প্রকৃত চোরক চিনাক্ত করবলৈ সক্ষম হয়েছিল। এই সরু ঘটনারপরাই পুলিশের বাবে দোষী চিনাক্তকরণের একটা যুগান্তকারী বৈজ্ঞানিক পদ্ধতি সূচনা হল। ঘটনাস্থলীত যদি কেনেবাকৈ অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট পোৱা যায় তেন্তে প্রকৃত দোষীক চিনাক্ত করাত একো অসুবিধা নহব। এইটোৱে আছিল ফোলসর সিদ্ধান্ত। ফোলসর এই অভিজ্ঞতা আর সিদ্ধান্ত বিজ্ঞানের প্রখ্যাত পত্রিকা নেচার আলোচনীত প্রকাশ পালে 1880 চনের 28 অক্টোবরত। এই নিবন্ধটিত ফোলসে চিনাক্তকরণের বাবে ফিঙ্গারপ্রিন্টের প্রচলনের পরামর্শ আগবায়। এনেদরে তিনগী বিজ্ঞানী বার্টিলন, হার্সেল আর ফোলসে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে নিজের নিজের গবেষণা আগবাই গিয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্ট সম্পর্ক বিখ্যাত হয়ে পড়া আন এগারী বিজ্ঞানী আছিল স্যার ফ্রান্সিস গেলটন। গেলটনে ফিঙ্গারপ্রিন্ট নামের এখন অতি মূল্যবান গ্রন্থ প্রকাশ করে। ইংল্যান্ডত 1894 চনত এই পদ্ধতির প্রথম প্রচলন হয়। তেতিয়া প্রতিজন বন্দীর শরীরের বিভিন্ন অঙ্গর সূক্ষ্মভাবে যক্ষ্মাক লৈ সেইবোৰ লিপিবদ্ধ করা হয়েছিল, যেনে মূরের দৈর্ঘ্য আর প্রস্থ, বাও মধ্যমার দৈর্ঘ্য, সৌ ভরির পতার দৈর্ঘ্য, বাঁহাতর দৈর্ঘ্য, বহি থকা অবস্থাত শরীরের প্রধান অংশর দৈর্ঘ্য, সৌ কানের দৈর্ঘ্য, মুখর প্রস্থ, সৌ মধ্যমার দৈর্ঘ্য, চকুর বর্ণনা ইত্যাদি। ইংল্যান্ডের পিছতেই ভারতকে আদি করে ব্রিটিশের তলতিয়া দেশসমূহ বার্টিলনেস পদ্ধতি প্রচলন হয়। আর্জেন্টিনাত বার্টিলনেস পদ্ধতি প্রবর্তন করার দায়িত্বত আছিল জুয়ান ভুসেটিস নামের এগারী আন বিজ্ঞানী। ভুসেটিসে আঙুলির হাতের চাপ সচাই চিরদিন অপরিবর্তনীয় হয়ে থাকে নে সেই বিষয়ে প্রশ্ন তুলিছিল। আর পাছত তেও বার্টিলনেস পদ্ধতির কথা বাদ দি ফিঙ্গারপ্রিন্টের প্রতিহে বেশি মনোযোগ দিছিল। লগেলগে তেও পুলিশ থানালয় অনা বন্দীবিলাকর ফিঙ্গারপ্রিন্ট লওয়ার কাম আরম্ভ করে দিছিল। এনেদরে সংগ্রহ করা ফিঙ্গারপ্রিন্টকে লৈ আরম্ভ হল তেওঁৰ গবেষণা। এই গবেষণার শেষত তেও সিদ্ধান্তত উপনীত হল যে গেলটনে অভিমত প্রকাশ করার দরে আঙুলির টিপত থকা এই রেখাবিলাকর অবস্থানের কোনো পরিবর্তন নহয়। ফিঙ্গারপ্রিন্ট শ্রেণীবদ্ধকরণের এটি সহজ সরল পদ্ধতিও উদ্ভাবন করলে, যদি গেলটনে করবা না। আর এনেদরে 1896 চনত পুলিশ বিভাগত বার্টিলনেস পদ্ধতির বিলুপ্তি ঘটায় ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে পড়ল আর্জেন্টিনা। ফিঙ্গারপ্রিন্টের সহায়ত চিনাক্তকরণের যে বিজ্ঞান ডেকটেলস্কোপি, ইয়ার উন্নয়নের বাবে ভুসেটিসে ব্যক্তিগত অর্থ ব্যয় করে বিভিন্ন গবেষণা চলালে। আর এনে কামর বাবে দেশে প্রেরিত আইডেন্টিফিকেটর উপাধি প্রদান করে। অবশ্যই বিশ্বের অধিকাংশ দেশতে আজি যে ফিঙ্গারপ্রিন্ট শ্রেণীবদ্ধকরণের বৈজ্ঞানিক পদ্ধতির প্রচলন হয়েছে সেয়া ভুসেটিসর পদ্ধতি নহয়। সমগ্র বিশ্বতে ফিঙ্গারপ্রিন্ট প্রচলন করার সম্ভব হয়েছিল যিজন বিজ্ঞানীর গবেষণার বাবে হল এডওয়ার্ড রিচার্ড হেনরি। গবেষণার স্থান আছিল ভারতবর্ষ। বঙ্গদেশের আইজিপি এডওয়ার্ড রিচার্ড হেনরিয়ে ভারতীয় পুলিশ বিভাগত বার্টিলনেস পদ্ধতি প্রবর্তন করবলে গৈ এক সমস্যার সম্মুখীন হল। বার্টিলনেস পদ্ধতির সূক্ষ্ম যোগমাকবর লওঁতে অর্ধশিক্ষিত ভারতীয় পুলিশে প্রায় ভুল করেছিল। এনে সমস্যার সমাধানের বাবে হেনরিয়ে বার্টিলনেস পদ্ধতির যোগমাকবিলাকর লগতে প্রত্যেক আসামির ফিঙ্গারপ্রিন্ট লবলেও নির্দেশ দিয়ে। আর এনেদরে পরীক্ষামূলকভাবে হেনরিয়ে প্রথমে বঙ্গদেশত ফিঙ্গারপ্রিন্ট পুলিশ বিভাগত প্রবর্তন করে। ফিঙ্গারপ্রিন্ট আর বার্টিলনেস এই দুটার ভিতর কোনটো বেশি কার্যকরী বিচার করবলে সেই সময়ত কর্তৃপক্ষে এখন কমিটি গঠন করে দিছিল। 1897 চনের 31 মার্চের দিনা সেইখন কমিটি

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 32 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 17 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর তৃতীয় তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:45:41 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:14:26।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450-ত।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: প্রিয় শ্রোতা, এতিয়া আগবাইছো গুৱাহাটীৰ পৰা আজি প্ৰকাশিত কেইখনমান দৈনিক বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰিসমূহ। সমগ্র দেশতে এক দেশ এক নির্বাচন নীতি বলবৎ করার দিকে কেন্দ্রীয় সরকার দ্রুতগতিত অগ্রসর হয়েছে। এই সন্দর্ভত গঠিত জেপিসি অর্থাৎ যুটীয়া সংসদীয় কমিটির অধ্যক্ষ তথা রাজস্থানের জ্যেষ্ঠ সাংসদ পি পি চৌধুরীয়ে প্রকাশ করা মতে, আগন্তুক 2029 চনত সমগ্র দেশতে লোকসভা আর বিধানসভার নির্বাচন একেলগে অনুষ্ঠিত করাটো কেইবাখনো রাজ্যের দল সংগঠনে ইতিমধ্যেই পোষকতা করেছে। অহা 3 আগষ্টৰ পৰা অরুণোদয় আঁচনি পুনৰ আৰম্ভ কৰিব ৰাজ্য চৰকাৰে। সেইদিনা ৰাজ্যৰ প্ৰতি পঞ্চায়তত সভাপতি এই আঁচনিৰ ধন বিতৰণ কৰিব ৰাজ্য চৰকাৰে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই কথা ঘোষণা কৰে। চলিত বৰ্ষৰ বিশ্বৰ আটাইতকৈ ধুনীয়া বিমানবন্দৰসমূহৰ তালিকাত স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰে। প্ৰিক্স ভাৰ্চেলছ নামৰ সংস্থাটোৱে বিমানবন্দৰটোলৈ এই স্বীকৃতি আগবঢ়াইছে। ম্যানমারের উপকূল অঞ্চলত প্রায় 500 জন যাত্রী থকা 2খন নাও বুড় যায়। রাষ্ট্রসংঘর সংস্থায় জানা মতে অলপতে সংঘটিত হওয়া এই শোকাবহ নাও দুর্ঘটনাটোত 500 জন লোকরে সলিল সমাধি ঘটার আশঙ্কা করা হয়েছে। চলিত বর্ষর অন্তিম ভাগত মুক্তি হব মহেন্দ্র মোহন চৌধুরী হসপিটেল। গুয়াহাটির পানবজারত নতুনক নির্মাণ করা এই চিকিৎসালয় ডিসেম্বর মাহত মুক্তি হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করলে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহালে। দেশজুড়ি E20 বা ইথানল মিশ্রিত পেট্রোলক লৈ চলি থকা বিতর্কর মাজতে কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারিয়ে স্পষ্ট করে দিছে যে যিসকল গ্রাহকে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করব নিবিচাৰে তেওঁলোকে 100% বিশুদ্ধ পেট্রোল কিনিব পাৰিব, কিন্তু তাৰ বাবে অধিক মূল্য পরিশোধ করব লাগিব। অসম তথা সমগ্র উত্তর পূব ভারতের বিমান যোগাযোগের ক্ষেত্রত এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে গুয়াহাটির পর সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আর আবুধাবিলৈ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে নতুন প্রত্যক্ষ আন্তঃরাষ্ট্রীয় বিমান সেবা আরম্ভ করবলে উলাইছে। এয়ার ইন্ডিয়ায় সরকারক এই সন্দর্ভত আনুষ্ঠানিকভাবে অবগত করেছে। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত কাজিনেমৰ সংরক্ষণ ক্ষমতা আর সতেজতা দীর্ঘদিনলৈ অক্ষুণ্ণ রাখিব পৰা এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি বিশ্ববিদ্যালয় লাভ

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।
2: আলাপ অনুরাগ
3: আভরণ
2: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাত এতিয়াৰে পৰা প্ৰতি শনিবাৰে নিশা 9:30 বজাত প্ৰচাৰ হৈ আছে আলাপ অনুৰাগ। অসমৰ বৰেণ্য শিল্পীসকলৰ কৰ্মজীৱনৰ আধাৰত ৰচিত এই ধাৰাবাহিক প্ৰামাণ্য আলেখ্যালানীৰ ৰচনা আৰু প্ৰযোজনা অজয় কুমাৰ বৰাৰ।

গীতিমালিকাত পুনতে এয়া দেবেন শর্মা আর পারবিন সুলতানার কণ্ঠত হিরণ ভট্টাচার্য রচিত এটি গীত, প্রযোজনা দেবেন শর্মাৰ।

0: দেখুন তোর কথাটো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: শ্রোতাসকলে গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ এয়া বিমল কুমাৰ দেৱমেধিৰ কণ্ঠৰ গীত, গীতিকাৰ গীতা হাতীকাকতি, প্ৰযোজনা সুমন্ত বৰঠাকুৰৰ।

সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ। শিশুর

0: স্কুলবিলাকত রিটেল আউটলেটবিলাকত যদি আপনি যায় দেখা পাব আপনি তাতে ছাত্র ছাত্রী যেখানে থাকে তাতে সেলসর কারণে ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের কারণে তো তাতে বিভিন্ন ক্ষেত্রে এগারী কাস্টমারক এগারী গ্রাহকক কেনকে তখনসকলে তখনসকলক বিভিন্ন বস্তু দেখাব লাগে তখনসকলের বিলিং কি ইজি করে দিব পারে তখনসকলে বিল কাউন্টারলে কেনকে বস্তুখিনি লই যাব তখনক যদি কিনা তাতে অফার আছে এই কেনকে জানাব বিলিংখিনি করে দিয়ার ক্ষেত্রে কি সহজতে করে দিব পারিব তার যে আনুষঙ্গিক তখন বস্তু এটা দেখার বস্তুটি নতুন হয় নে কেতিয়া আহিছে এই বস্তুটোর স্পেশালিটি কি এই গোটেখিনি বস্তু লগতে এটা স্টোর কেনেকে সজায় পড়াই ধুনিয়াকে রাখব লাগে আগ্রহী করে মানুষে যাতে আহি স্টোরটো দেখি যাতে বস্তু কিনিব মন যায় সো এই গোটেই বস্তুখিনি রিটেল সার্ভিসত শিকা হয় এন্ড টু এন্ড আসলতে মই অলপ অলপ হে কইছো গোটেখিনি কোয়াটো মানে সম্ভব নহয় কিন্তু এই গোটেইকেইটা বিষয়ে ব্যবহারিক কিন্তু আটাইতকৈ ডাঙর কথা 70% মই আকৌ কৈছো 70% ব্যবহারিক দিকত প্রায়োগিক দিকতে আমি বেশিকৈ আমি তেওঁলোকক শিক্ষা দিয়ার ব্যবস্থা করো যাতে ছাত্র ছাত্রীসকলে নিজে নিজে ব্যবহারিক দিকত কামখিনি শিকি আর সেই বস্তুখিনি আমার এটা ভাল যে ইন্ডাস্ট্রিত যেখানে বস্তু পায় এক্স্যাক্টলি সেই বস্তুখিনি আমার ইনস্টিটিউটত আছে আপনি রিটেল সার্ভিসত আপনি যদি রিটেলর আপনি রিটেলর যেটা ল্যাবটা চাব আপনি দেখা পাব যে রিটেলর ল্যাবটা দেখুন দেখাত একটা শপিং মলের দরে আপনি যেটা হসপিটালিটি সেকশনত যাব আপনি একটা বহুত বৃহৎ অংশত আপনি অকল বেড দেখিব যত বেড ধুনিয়াকে পারা আছে টাওয়েলত টাওয়েল আর্ট বনোয়া আছে লিফ আর্ট বনোয়া আছে গছর পাতে দিয়ে মানুষক ওয়েলকাম করেছে পাতকেটা দিয়ে ওয়েলকাম টু এনএসসি বলে বা আপনি টাওয়েলরে আপনি ময়ূর বানাইছে বা বিভিন্ন শেপত টাওয়েল খিনি রাখিছে দেখাত যাতে মানে খুব ধুনিয়া হয় এট্রেকটিভ হয় তো এই বস্তুবিলাকর জ্ঞান তো তেওঁলোকে তাত পাব আটাইতকৈ ডাঙৰ বস্তু মই আকৌ কৈছো সেই প্রায়োগিক ক্ষেত্রটো থিওরিত আমি বহুত কথাই শিকো বহুত কথাই জানো আপনিও জানে ময়ো জানো কিন্তু প্রায়োগিক জ্ঞানখিনি থাকিলেহে তেখেতসকলে ইন্ডাস্ট্রিত সাস্টেইন কৰিব পাৰিব সো এই ক্ষেত্রত নর্থ ইস্ট স্কিল সেন্টার উত্তর পূব দক্ষতা কেন্দ্রই এই ক্ষেত্রতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আর মই সেয়েহে সকলকে কম যেখিনিয়ে বিচাৰে আর হায়ার সেকেন্ডারির পিছত বা ডিগ্রির পিছত যদি তেওঁলোকে আছে ভাবে যে আমি দক্ষতা বিকাশের পাঠ্যক্রম গ্রহণ করব লাগে তেখেতসকলে উত্তর পূব দক্ষতা কেন্দ্রত আহিব পারে আর তেওঁলোকে নামভর্তি করিব পারে
1: হয় এইখিনিতে মই এটা মেসেজ এটা পঢ়ি দিছো আর এইচ রাভাই লিখেছে গুড মর্নিং ইজ দেয়ার এনি ক্রাইটেরিয়া টু গেট এডমিশন ফর 50+ এজ উমেন
0: কিছু কিছু ক্ষেত্র থাকিব পারে আমি 50+ এজ উমেনের কারণে আমি আমার ডিপার্টমেন্টত ডাইরেক্টলি মই কব নোৱাৰিম বিকজ আমি মই কৈছো আমার শর্ট টার্ম ট্রেনিং যেখানে আছে 18-46 বছর বয়সলৈকে আছে কিন্তু বিভিন্ন ক্ষেত্র প্রশিক্ষণ কিন্তু বেলেগ বিভাগ আমি দিয়া প্রশিক্ষণেটো যে প্রশিক্ষণ বা বেলেগে যে নিদিয়ে তেনেকুৱা নহয় বিভিন্ন বিভাগে দক্ষতা বিকাশের পাঠ্যক্রম আগবায় সো তেওঁলোকে যোগাযোগ করব পারে জেলা ভিত্তিতে তেনেকুৱা প্রশিক্ষণ আগবায় সেই প্রশিক্ষণ সমূহ কিছু হ্রস্বকালীন 2-3 মাহর নহব পারে 10-দিনিয়াও হব পারে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করব পারিব কিবা নহয় কিবা প্রশিক্ষণ যদি আগ্রহী হয় তেখেতসকলে নিশ্চয় প্রশিক্ষণ পাব তেনেকুৱা সুবিধা আছে মই জনাত
1: এতিয়া যেহেতু এনে ধরনের একটা প্রশ্ন আহিছে এতিয়া কিছুমান মহিলা হয়তো হয় আমার সমাজত এনেকুৱা হয় যে হয়তো তেওঁ কেতিয়াও কিবা এটা চাকরির কারণে যাওয়ার কথা ভবা নাছিলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তেওঁ হয়তো তেনে ক্ষেত্রত জড়িত হব লগা হল তেনে ক্ষেত্রত দক্ষতা বিকাশের কেনে ধরনের সা সুবিধা এগারী মহিলায় লব পাৰিব
0: দক্ষতা বিকাশের সা সুবিধার কথা যদি আপনি কয় যে এগারী ব্যক্তিয়ে যদি এগারী মহিলায় আপনি যে কলে যে তেখেতসকলে নিজে যদি কিবা এটা করব খুঁজেছে দক্ষতা বিকাশের এনেকা বিভিন্ন পাঠ্যক্রম আছে যত তেওঁলোকে নিজে স্বাবলম্বী হব পারে নিজে কিবা এটা করব পারে আর পাঠ্যক্রমখিনি সমাপ্ত করলে তেখেতসকলের সেই সম্যক জ্ঞানটো পায় আসলতে মই আপনাক অলপ আগতে কৈছো দক্ষতা বিকাশের পাঠ্যক্রম সমূহ সাধারণত ব্যবহারিক দিকত অধিক গুরুত্ব প্রদান করা হয় দক্ষতা বিকাশের পাঠ্যক্রম সমূহে আমাক আসলতে প্রায়োগিক আর ব্যবহারিক দিকে বেশিকৈ শিকায় যাতে আমি কিবা এটা কাম হাতে কামে করব আমি যেটা কোথাও হাতে কামে করা বলে আমি হাতে কামে করে কিবা এটা আমি আমি উন্নতির পথত আগুয়াব পারো তো স্বাবলম্বী হবর কারণে দক্ষতা বিকাশের যিকোন পাঠ্যক্রমতে যিকোন এগারী ব্যক্তিয়ে সেই ক্ষেত্রত আগবাড়ি পারে 18 বছর 46 বছর বয়সলৈকে মই যেটা কলো সেই বয়সের যিকোন মহিলাই আলটিমেটলি আমার এই ট্রেনিংখিনি লব পারিব প্রশিক্ষণ সমূহ লব পারিব অসমের বিভিন্ন জেলাত আমার প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ থাকে সেই প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ আপনাদের তাতে সংগ্রহ করব তাতে তেওঁলোকে করব পারিব আর আমি বিভিন্ন খণ্ডত আমি যোৱা বছর প্রায় 52টামান কোর্সত 50টাতকৈ অধিক আমি কোর্সত আমার

অপূর্ণতাক সম্পূর্ণ করা ব্যক্তিগৰাকী হল বন্ধু। বন্ধু মানে স্বকীয়তার অনুভব, বন্ধু মানে নিরাপত্তা অথবা ভরসার আবেষ্টনী, বন্ধু মানে উৎসাহর ঐক্য সুর। বন্ধুর হাতে হাত ধরে আগবঢ়া পথচোয়ার প্রতিটি গন্তব্য স্থানে যেন সজোয়া হয়েছে এটি মধুর সুরে, আর এই সুরকে সরুগত করে যেন জীবনের প্রতিটি স্টপেজক সপোন সজোয়া গীতে উজ্জীবিত করব পারি।

0: এখনই কৌতূহলে ঐক্ষই পুণ্যক পায়।
1: আহে রবের ঢলে
0: পুণ্য মানে বাড়ে, পাপ মানে হয় ক্ষয়।

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক নেপালী অনুষ্ঠান।
1: নমস্কাৰ, ইয়ো আকাশবাণী গুৱাহাটী হ সমাচাৰ শুনো হৈছে অনুকুমাৰী শৰ্মাবাট। ৰাজ্য চৰকাৰে সাৰ্বজনিক বন্দ কৰি ৰাখেক ধেৰে যসো জনকল্যাণকাৰী যোজনাহৰু অগষ্ট মাহ পুনৰ শুৰু গৰ্নেছ ভন্দে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মালে হিজ সঞ্চাৰ মাধ্যমে ঘোষণা কৰ্নুভয় আৰু 3 অগষ্টদি অৰুণোদয় যোজনা আৰম্ভ পনি হুনে কুৰাহৰু বতাউনুভয়। ৰাজ্যক প্ৰত্যেক পঞ্চায়তমা সাৰ্বজনিক সভা আয়োজন কৰি লাভাৰ্থীহৰুলাই পহিলো কিস্তিক ধন বিতৰণ গৰিনেছ। উহাঁলে ভন্নুভয় ছাত্ৰ ছাত্ৰীহৰু ভৰ্না প্ৰক্ৰিয়া পূৰা ভয় পছি অগষ্ট 6 আৰু 7 দি নিযুত মহিনা আৰু নিযুত বাবু যোজনা শুৰু গৰিনেছ। কলেজহৰুমা প্ৰমাণপত্ৰ বিতৰণ পছি আৱশ্যক ঔপচাৰিকতা পূৰা গৰে পছি বিদ্যাৰ্থীহৰুলাই প্ৰমাণপত্ৰ ফিৰ্তা গৰিনেছন ৰ ৰাজ্য চৰকাৰে 1 মহিনা ভিতৰ আৱশ্যক কাম পূৰা গৰে পছি বিদ্যাৰ্থীহৰুলাই নিয়মিত ৰূপমা যোজনাক লাভ পাউনেছন মানি উহাঁলে ঘোষণা কৰ্নুভয়। সাথেই অগষ্ট মহিনাদেখি নে রাজসগাও চামল চিনি র ডাল বিতরণ প্রক্রিয়া আরম্ভ হুনে কুরালা পনি উহাঁলে জান্ন দিনুভয় র 2 লাখ সরকারি পদকো নিযুক্ত প্রক্রিয়া শুরু গরিনে পনি উহাঁলে টিপ্পনী গর্নুভয়। ভূমি সুধার র আদিবাসী জনজাতিলাই ভূমি অধিকার প্রদান গর্নে সরকারকো প্রতিবদ্ধতালাই উল্লেখ গর্দে মিশন বসুন্ধরা 1, 2, 3 অন্তর্গত করিব 10 লাখ মানিসহরু লাভান্বিত ভয়েকো উহাঁলে বতাউনু ভয়েকো ছ। ডক্টর শর্মালে অসমক উন্নয়ন রূপরেখাক বিভিন্ন দিশা জানকারী গরাউনক সাথেই চিয়া উদ্যোগীলাই অধিক লাভান্বিত গর্নুলাই অর্থডক্স র মাছা চিয়া উৎপাদন বড়োত্রী লগায়ত রপ্তানীলাই ত্বরান্বিত গর্নে কুরা পনি উহাঁলে উল্লেখ গর্নুভয়। সাথেই ডিব্রুগড়ক পৈরো র ধেমাজি লক্ষিমপুরক বাড় সমস্যাহরু বারে পনি সরকারলে সবে সগাও অগি বড়াউনে কুরালাই উহাঁলে আশ্বাসন দিনু ভয়েকো ছ। মুখ্যমন্ত্রীলে বীরলাচিত বরফুকনক জীবনলাই এউটা বজেটক চলচ্চিত্র নির্মাণক কুরা পনি উল্লেখ গর্নুভয়। উত্তর পূর্বী ভারতক একমাত্র খুলা তথা দূরস্থ উচ্চ শিক্ষা সংস্থা কৃষ্ণকান্ত সন্দিকয় রাজ্য খুলা বিশ্ববিদ্যালয়ে অনুদান আয়োগ দূরস্থ শিক্ষা ব্যুরোবাট বিভিন্ন

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিটার জৈ থাকে থানা বাংলি দি বন্টি দি মুপি স্টেট গভর্নমেন্ট প্যান জুং জুং আপর আফান কে খাংচে পেনাং রাডা ফান কি মেসেন আবার সাই পাই পাই আছে ক্লোপেন পুঠর পাংচে বুবুসি চিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি সোশ্যাল মিডিয়া জকপেন পাচে থাং পন্ডো লাসোয়া টেং কেবাংজি পাই পাই আছে ক্লোনি ভাই কে থমপেন অরুণোদয় আবার সাই পুঠর পাংচে পু স্টেট আহুম তিন পঞ্চায়েত আলং দারাত আসং মে পিদুপনসি কেলং নাংজি আতুমফান কাদু কবি আংনু বাংসো আবার সাই পেন আপ্রাংসি আবিয়া টাঙ্কা রন বাক পনপু লাপু ছড়ি বাংফু বাং ফিয়া তো আফান কাছে থাপ পন আসাই চুন পন্ডে রাফি কে বাংজি পাই পাই আছে ক্লোনি ফাই ট্রক লাপেন ট্রক সি পেন নিজুত ময়না লাপেন নিজুত বাবু আবার সাই দা পাংচেংপু পুসি আলাংলি শর্মা পাচিনিলু আলাংলি ডক্টর শর্মা কানিং যে কলেজ মলম আংথেগালু রন বাক পন্ডে রাফি ছড়ি বাংফু বাং ফিয়া তো বাকে নাং সট আসাই পে সুন পনসি আংথেগালু বই থুপু লাপেন দে রাফি চিকলুই জন আংবং কেনাং সট আসাই পে চুন পনসি চার্লি বাংাতুম আপর পেন লাহাই আতঙ্কা লংপন বম্বু পাই পাই আছে ক্লু পেনসি সরকার পেন সাবসিডি কি পিপন সাং সিনি লাপেন দালি কেরন পন আসাই দা পাংচেংপু লাপু গ্রেজুয়েট আং ডেং চার্লি বাংাতুম আফান কে বাং জি চিটি আছে ক্লু পেন জীবন প্রেরণা আবার সাই আংকাং আলু আবার সাই লংপু পুটা আলাংলি পাচিনি পনলু লাপেন কে স্টেট গভর্নমেন্ট পেন প্রাবজিন পেন ফাই লাখ হিনিয়া কি মি সরকারি বোরিং কি পিপন আসাই টাকা পাংচেং পন পিডো পুপুসি চিফ মিনিস্টার পাচে তাকলু চিফ মিনিস্টার আত্মনির্ভর আবার সাই আজক পেন আপ্রাং পেন কে লংপন বোম আতুম আফান আদুন্ধ টাঙ্কা কি পিপেন কাপাজির লাপেন বাং সুরি ফকেপ আরি সৈ জাঙাতুম ফান পুথত আকি মি পারলু পন পুপুটা আলাংলি পাচিনি পন্থুলু বচেবাড়ি মাতুমা ফান লংলি আজা কং কি পিপন আহিন সরকার আর পুকেডো আলাম পার্নু পনসি মিশন বসুন্ধরা ইসি হিনি লাপেন কে থমাং দেং বাং লাক কেপ আতুম আলি লংলো সেতা ননপুতালা সবার সাই পেন আংতান কেডো নাং বাং দোকক নাং আজক সি কে বাংজি মাতিজং নি ফাইং কইরা ফ আর নি পেন পুথত বসুন্ধরা ফ্লি আং দেং দা ইংপু পন পুপুসি পাচাতাক পন্থুলু গুয়াহাটি মহেন্দ্র মোহন চৌধুরী হসপিটাল দিহিন নিংকান কিজুত আনাত কাংপু পঞ্জি আংরিং দোপুসি প্রাণময়াহীন আর পুকি দোয়া মিনিষ্টার অশোক সিংহাল পাচিনিলু কেদামতাং নিংকান কেপ আলং স্টেট আলং মেডিকেল কলেজ হসপিটাল আফাই কি ক্রিপলি আনপাতলু কেবাংজি নিংকান ফো আলং পুথত হুমকেপ মেডিকেল কলেজ হসপিটাল কিম্পনপু পুটা আলংলি মিনিষ্টার পাচিনিলু প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পিনি পাঞ্জাব জালন্ধর পেন ভিডিও কনফারেন্সিং আসাই পেন আসাম মাজবাত জগ জাগ ডেট পেন ফাই টক্সিকে ফো আদিম অমৃত স্টেশন ইংপুপু গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউনিয়ন রেলওয়ে মিনিষ্টার অশ্বিনী বৈষ্ণব ইউনিয়ন ওয়াটার ট্রান্সপোর্ট আহিন আর পুকেডো মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল ইউনিয়ন ফরেন এফেয়ার আহিন আর পুকেডো স্টেট মিনিষ্টার পবিত্র মার্ঘেরিতা লাপেন এমপি দিলীপ শইকীয়া জগজাক লাস ভিডিও কনফারেন্সিং আসাই আলং চেতং দুনপু নিহাং নিতুর আলং ইসিভেট ওপেন লাপেন ডিস্টেন্স লার্নিং আহম ফাং কৃষ্ণকান্ত হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি ইসি প্রেকজাম সাইন্স আং দেং কাচারলি আফান ইউজিসি পেন কাচেক্রয় আলাম থে দেং পনতাংলু ইউনিভার্সিটি পেন দিহিন আছে ক্লু পেন কাহিলু পেন কাচারলি পন ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স আলোকত লাইব্রেরি লাপেন ইনফরমেশন সাইন্স সাবজেক্ট পেন পোস্ট গ্রেজুয়েট কাপাচারলি পাংচেংপু নিংহাং লাপেন আপুনা চা কেডো বাংফু বাংফিয়াতুম নন পেন ইউনিভার্সিটি আলং ম্যাথমেটিক্স সাবজেক্ট ডিগ্রি আং দেং আফান্তা আমেন চেথাপ নাংপু লাসোয়া ফিজং কৃষ্ণকান্ত হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি পেন ন্যাশনাল এডুকেশন পলিসি আলং কাপার্নু পন আসন আর্টস সাইন্স লাপেন কমার্স কে থমাং দিং আলং তা ডিগ্রি লাপেন পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি কে পি পন বোম ইসি কে চকলিম ইউনিভার্সিটি চেমানপো বিরটা পানসি কাং চং ইগলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নিলি বন্তিটি মুপি কাদো কভি ফান্দা কার্ডং বাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে জাখং নিফাই ক্রিট রক্সি ভমতা আর্নি কার্বিং ডেং কিবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক্সি রাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনল কার্বিং ডেং লং পেন আপরাং সি পিনিয়া সারলামথে আরজিক সেনাং পিনিয়া সারলামথে নে সি বুই চট আবারি ইনুত সি কাপাথে চট আমনিত লামথে কিমান লাংরয় আরে আসাংটি কাছে অর আদিম ফানসি বারি পুলো লাসন আদিম কে ইংদে হবজি মানিয়া বাং লাংরয় আরে বাংদে জিপু লুটি লাসন বারি বুইপু মানিয়া ফান ইনুত আমনি সি কাপাথে কাপাডিং লাপেন আমান আপেং তা কিপিপন আসন তিন আকাম আলং তা আদর কাপিদু পন লাপেন কিসুং কি বয় আহু তামি কেরাই পন আমনি রাফান কে বাং কে বুইচত আবারি লে পুসি কিপু পিনিয়া সারাম থে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমতারনি আপদ সি লুনাং দেং আলং পেন লুন চেথা কং দেং পেন আসনসন লুন চেথা কং দেং আরজিক সেনাং পিনি লুন চেথা কং দেং আলং পেন আপ্রাং সি আলুঞ্জি আরজিক সেনাং কিলুঞ্জি প্রসেনজিৎ ফাংচু লাপেন পখিলা লিখে পি কিলুনা লুন চেথা আলুনালাম থে সিনিং কিলি রং দেন আলং

নালি তুমলুন চিঠাকাং দেঙ্গার জলংবম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং গেবা মিডিয়াম ভি পেন মিটার ভারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ভারু টক্সরেং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ভারু সিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্থু লুনাং ডেংপেন লুঞ্জেথা কালুঞ্জি রাজুজিয়াপ্রাং পিনি আংডেঙালং নামিক সেনাং কার্বি কেদো কেথাক লাপেন কিরেং আবারসাই আবুথাক ইসি আলামজির বাংসু আলামজির কেটকপন লাকে লঙ্কাম তেরন কাপেকলাংপন নরেশ্বর সৈনারী

ইংলং আরে সাই কাতিকীয় হুত কেসাং পঞ্জি আফান হেমসোতা চিকিম পঞ্জি লাসন হেমস আফানসি মান্ডু পুদাদল লা মান্ডু আলংসি আহুত আদাক পেনকে আনহান চুতুন পঞ্জি রিদ আলং পেন কেলং হেন ফিরু হে হুইতা লাদাকসি চোপামেন পো পেনাং আতুমকে মান্ডু আলং ভোটা পাংরেং পন লাসন আভো রং পেন হেলোউইং আপৎসি কেসো কেউন ইপেনটা কাচিং রাইডু

0: কেন শেখ হেম আংটার রিট আংটার কার্কিয়া হুত লাহে আবুসি কাপাদর পন থেকলং রিট সাইকাটি কিয়া হুত কি জুনা লংকে হেমপেন্সি কে পন আথেকে রিট আলং কি জুনা লংকে লংকে জয় কি কালি হেম ইসিপেন সার পিসার বুড়া তুম বাং হিনি কে হালা রিট আমান্ডু আলংসি জাত আকামতা কে ক্লেম পাদু পন হেম কেনাঙ্গি আফান ইংক্রুং বেলেং হতম লাপেন কে কাচিলিম আটা রে হুইটা মান্ডু কে দোয়া হুৎসি কেথেক সেরাতুম কে কেবু পন পাদু রিট আলং কে দো থেং পিয়ারং কে থে লাপেন কে কাং তুই আলং হেম তাপ্তা কিম পন
1: লাসন আহেম আফান কে দেরাং পুসি কিপু লা দেরাং আলং কার্লুজি আফান দন্দন তা সেলাম নাং জি রিট আলং কে এ কেসম সক লাপেন কাপ্রে কাপ্রে আচুথে ইং নাম পেন কে বাং ফিজু কার্লি লাপেন থেরু থগওয়াম লাহে আপিতা রিট আলং ওয়াং সি চুবম লাহে আপিপেন কেপাজক জি আফান সি বাপথেলিতা চিবিপন পেডু ওপ্রি বথুং কিহুং জি আফান বাপথেলিকে ইসি কেনাং সট আরি সিমলু আহুত পেন আহুতকে হালা দেরাং আলং সি আজুতা সাংকক তিতি ইং নার পেন রিট আচুথে কেপাজক জি পুরা আজু আপর কে থেংমি আকেথে পেন মে পেকার সি আতুর পেডু পো হাকু আহুতকে মানে নে আতুমকে হিলেতা দেরাং কেহন আহুত চিবিপন কক তিতি রিট আলং পেন সক কেরত কিরিম আকাম তাংতেতি কে লাসন সি রিট আলং হনবের নাং পো হেম ওয়ানওয়ে আপ্রাং কে হেন বংহমতা হালা মান্ডু কালিতে দেরাং আলং সি বি বম পো লাপেন মোসক রয়তাং দেত লুটি হেম চেওয়ান পো লাহে আকাম কে ইংলং আরিত কাতিকি আহুত কেক্লেম নাংজি আকাম বিনং লু

0: মেথাং আ ডিস্ট্রিক্ট লংলক মতে সেংদেট আফিকে কার্বি আতুম ইংলং পেন থয় নাকি সুন আর মুদো উলু থয় নাং সুন তুক পেন কি ইংলং আসাই কাতি কি আকাম চে ও সি থয় আলং সাই কাতি কি আরন হে হুই চার্লি দুন থুলু লাদাখ কে লাং খেতি সি কিক্লেম নাং কক আপদ চেলং চাইনং পেন আকেরাপ তা এন নাং ককলু চেলং চাইনং রিম দুন সি চাইনং চেলং পেন হাই কে বাই চার্লি দুনলু হাই কে বাই জি আফান কেনাং সৎ আহরমু হরতার মাতে লাঙয় ময় হে হুই আজাতন রিম দুনলু হাই কে বাই তা আফ্রাঙ্কি বাংকি থেক আতুম আলং সি চার্লি দুনলু থয় আলং সাই কাতি কি আদিম আফানকে হিদি পুদেতলু হিদি ফুলোতে আলি বুই ক্রেই নাং জি লাং আখেতি কে আলি বুই বেতে লাং খাং উন এ লাসি হিদি আসাই কাতি কি কে আলি বুই বেক নাং জি আলি কে বুই পামি সেন লোতে কেনাং সত আলাং খাং উন পু লাপেন সকতা থে দাপ্রাং পু
1: থয় আহি দিয়ালং কাতি কি আফান সক আচিলি আপ্রাং কে চিলি কিরেক আদিম হাই বাই পামেসি লংলে ইংহান পামান নাং জি লাসন আদিম আফান কে চিলি থাই পুদেলো চিলি ডিং দে টিক কে সক আকলিম কে এজি আদিম হাই বাই বম নাংপো হিদি বিথে হাই বাই টাংডেলোতে চিলি ফুসি হিদি আলং এ নাংপো হিদি আলং কাটি কি জি আফান সক আজাদ ও বাংস আং বং পেন কার্ডি কারজাংটা দো সক আং বং মানাইকিরি ধূসুরি মিরি জহা সাগরসালি আগ্নিশালি বারা লাপেন আইজং পুয়াই হুই আসক আমেন পুদাম উন থয় আহি দিয়ালং সাই কাটি কি জি আফানকে লাংকে কেনাং সৎ বিনংলো লাংলে আবে তে সক আখেটি কে ক্লেম সুংক্রুং লাপেন সকটা মেমে দেটব লাসি হি দিয়ালং কায়টা লাং কেপা দোবের জি আফানকে লাং পাং পেনাংক লাং কেপা দোবের জি পুলোতে হিদি আলি হাই হুই কে বুই পাং টুই উইং নাং জি সক আরং ডিং দে টিক কে হিদি আলং লাং পা দোবের নাং জি সক আরং ইংকি কে চোপেন কাপে জগ জে ফান আহুদ আদাক পেন কেনাং সত আধোবাই আর সি নাং জি লাপেন কেনাং সত আহ অর পিদুন নোটে সক আঠে কেলং অং মুচটপ রেড লাপেন হিদিয়া সক ম্যান লোটে কেরত পাং চেংপ সক কে রত টাংডে আফি কে সক আমুঠে হেম চেওয়ান প রেড লাপেন হিদিয়া সক হেম নাংলে রক আফি কে সক আমুঠে হে হুই হং চেতা এলং বুই প কে বই আসক পুথত চাইনং পেন মরণ টি সি আসক আমু পাংজুইব লাসক আমুঠে রিট লাপেন হিদি প্যান নাংলে রকলতে কার্বিয়া জুটাঙা টেংপেন হাচাকে কান পাদপো

0: hachake kana hut mate aning wea por rong isiarat chetong si kelun ke kan padupo. Hachake kana hut ke lun se dovek nangji. Lun se abang si lun lun po lapen risomaratum ke kan dun po. Lason si ningkan asek keklem kache paduk pen kelong asok asang hem chewana hut aning arong bohong chipipo. Lata karbia jutang isi kenang sot ang denglo.
1: Non thoi nang sundet apike karbiatum hachake kan ajutang pankrevi ason si theklong. Karbi aron ajutang atengki lahai akam klempon vek nang ji. Hachake kan ajutang ke ilitum lokhilo me aminu ke paong ji aphan si arnam arni aphan kangdup kejem ativilo. Katiki pen kelong achuthe anta aminu dore pusi karbi akhei ke kekroidam pedo. Aminu kavi achuthe kelong ahudle do o sita ningkan chipo pedet apot pusi karbiatum hako penta ke honjat dam pedopon. Lasi, chothe aminu kepa duverzi aphan pura, sokkeroy kepa jut anungve, hacha ke kan ajutang ke pavir nang ne. An suse pachanthu nang ji. Lason akam aphan karbia khe matha thip nang ji. Atheke jutang ke renglu te khe amenta ke renglu. Karbiang long along akaprek akaprek akhe suta duu. Hala hai ang bong ilitum, boro, dimasa, tiva, rengmanaga, garu, lapen, adibasi atumamen jongdam un. Karbi akhe asonsi, hala hai akhe atumta, methang methang arong aji dureb. Ladak pati hek pen, hala hai akhe atum, ketalon ponpon arong aji amen, masap chethandam sinang. Boro akhe atum, boisagu, Dimasa atum busu dima, tiva atum vansuwa, syammantai atum maiko sumphai, garo atum achik wangala, rengmanaga atum nagada, mar atum sik puirui arong aje talon ponpon.
0: Ladak kapeklang arong aje ehuita sok asai katiki keceng kalite kerot kirim kapijuda hutsi ke talon pon theklong. Lahai arong aje penajok, Arnamarni mate lokhimi adagatur lapenke ahir jume kehang padupon. Lai hui anparta akhaitin atumta methang methang arnamarni kachipa mepon ajutangta doreb. Akhaitin arongaje alongta lahin hin akhayamuni ratum che dunsi aning arong chepidun bom lapen. Lahai pen ajok khe hi anang bong ninga che dok ninga ching samang thek chepaklanglo. Khe hi anang bong lason কেডো থেকে কেমেসেন আংথে পুডাম উন কারবিয়াংলং আরলো কেডো আখাইতিনামুনি রাতুমতা মেথাং আরন আজুতাং পেন আরনাম আরনি কার্ডম আদোপন হালা হেয়াংবং হিন্দু ক্রিশ্চিয়ান মুসলিম বুদ্ধ লাপেন খেইসো মতে ট্রাইবেল আতুম আমেন জংরাম উন নিংকান কি মিনাং লেলোতে কার্বি আতুমকে রং কের লাপেন হেম আং তারাই হুই চার ক্লিপ লাসনসি খ্রিস্টান আতুমকে ক্রিসমাস হিন্দু আতুমকে দুর্গা পূজা লাপুসন কেটালন পাদুপন লাহে আকামালং লাহিন হিন আধরম আমুনির আতুমতা চেডুনসি লাহিন হিন আখে কাচিংহন আংথেক চেপাকলাং পন বমলো ধরমালাম পেনকে মুনিত আংবং কাচি হিজিম লাপেন কাচি পুজি আদিম মাতে আসন আভি পুহলাম আখাইটিনা মনির আতুমতা চিনি পামে আর নামকে ইনুদ্রেত মনির আতুম আমেন কি ইরলাপেন কে হাংসি পাপ্রেক চলানবেত মনির আংবংকে লাহিন হিন কাচেরাপ সেরয়সি কেনাংস লাহে আলাম আখাইটিনা মনির আতুমতা চিনি পামে আপৎসি ধরম আলাম পেনকে খে আংবং থাংনাথ কেচারব আদিম আভি কাইটা ইংসামজিন পেনসি দু ঠাক বমল লাকে কেমেসেন আংথেক বিনং
1: কার্বিয়া জুতাং লাপেন আরং আজি আংবং হাচাকান আজুতাং কি হাকুকু ইংলং কি দোয়া হুত কি কে তালন পামি ও লাপেন তালন ভেক নাংজি আজুতাং লো লা হাচাকান আজুতাং কুপি আথেসি কে তালন মা বাংসো আলাম কাচিনিসি কেমে কেনাং সত আথে কে লাপুসন সাই কাতে কি পেন কে পামান আশক লাপেন আসন আসন আচুথিতা মারাত মারিং লে চুলুতি আমিনু দুঞ্জুয়া পটপুসি ইলিতুম কে ক্রয়দাম পেদু

0: পন সক আফান কারবি আতুম ইপি লক্ষ্মী পুসি কেপু লালক্ষ্মী কে আর নাম আসুপি পুসি পিঠে কাংডুক আহুত পেন্টা ক্রয়পন বমলু লক্ষ্মী লুমে লাপেন কাপ্রেক আচু থে হে হুই আমিনু কিখাংজি আবিদি কে হাকো আকায় আহুত তেরন রংসু পোসি থান টেকাংলু হালাসু আজুতাং মাতে আরন আফানসি মিনু কে কুর মাতে মিনু কে হাং ফুদামলু লা মিনু কে কুর আফানসি হাচা কে কান পু আমেন ইরলু সক কিবি আদিম ইংক্রু আফান কার্বি আলাম পেন কে হাচি মাতে হাচিপা পুসি কেপু লাসি লা হাচি পু আলাম থে পাকেং সেটসি হাচা পুদেতলু ইংক্রো ইংতং হতন বেলেং লাপেন পি লক্ষ্মী আফান কিরো কার্চু আফানসি লাসন আরন আজুতাং পেডোলু সকেরয় আর্নি হেম আহেমফু আবাং হা রিদামসি লংলি আহি ই আর্কলি দাম্পো লাপেন লক্ষ্মী লুমে আফান চো নিংরিসি সে কার্কলি আহুত পাতাম পন পনপু
1: থিজু কে পনাহিন কার্লি কে পনাহিন থেরো কে চোয়াহিন ইংনার কে চোয়াহিন পুথত মিনু নাং পিথুনন মিনু নাং থাপথুনন দেই আর্না সককেরয় আর্নি কে হেমারে পোয়াবাং ইংক্রো আর্লো চেথাপসি সকমান টুং ডেং দুনপো লাপেন ইংক্রো আর্লো ঠক দুনপো ইংক্রো আর্লো কে দোয়াবাং কে সক কে থাপ তাং টেটি কে ইংটান ওয়াংলং লেলো লা হাচাকান আজুটাং কে আহক পেট কে লক্ষ্মী পেন আহির জুমি কেহাং কেতালন আরন লা আনপারটা হাচাকান আহুত লুন পেনাজক চটুন চদাং আহর মুহরটার লুনসে আং নৌকা সদায় আরন পেন্টা হেম কাচুবচে আহর মুহরটার ডোলোমা আবিলোমা কাচিনি উঞ্জি আফান এসম কেনাংসত আংডেং আতিবিল হেম রেত কাচুবচে পুলতে কপিপি আহর মুহরটার সি কেনাংজিমা হালা লুন পেনাজক ইলিতুমা ফান একেথান কেপারে আসন সি মান্ডাদল
2: পানিং কে বে হেম্পি সকচন

lapana por nang litum karbi akhe kidu ki thak lapen kiring avar sai aputhak kethan pa jirmi ponalam jir arjulong tanglo bangsuang ding aprangta kapachatak pon chinglo puthot adunthu ang ding dam de prang pinap kar bieng deng long kopi pc ki rot ki parju poni jima chethanek sana penap ki jakhong nipai cleaner cap bhomti ani কার্বিং ডিং লং পেন ফ্রাংসি বিরটা জুগ লং পা ডুং থু সারলাম থে লাপেন পেনাপ কে ভোম টিয়ারনি আপসি ইনুট পেন আছে আং ডেং আলং মানিক টিসু কিলুন আসনসন আলুন জির আর জুগ লং পা

0: বেচ বেচ, আমি ফুলনিৰ হাবি বননিৰ বহু ফুলৰ নাম শুনিলো। এতিয়া আমি ফুলৰ কবিতা এটাকে গাওঁ আহা।
1: কোনটো কবিতা মামা?
0: সেই যে অফুল অফুল নুফুল কিয় সেইটো।

ভাগ লব শিশু রোগ বিশেষজ্ঞ লেখক তথা অসম জাতীয় বিদ্যালয়ের শিক্ষা সংসদের সচিব ডক্টর নারায়ণ শর্মা আর অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রধান সম্পাদক তথা অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘর কার্যকরী সভাপতি রাতুল গোস্বামী। আমাৰ সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানতে শেষ হল। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন 6:45 বজাত শুনিবলৈ পাব।

0: ওয়ার্ক ফ্রম হোম, অধিক বেতন, মাত্র একটা ক্লিকতে। আরে
1: ওয়াহ, অসিলে
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
4: এক প্ৰকাৰ সে পিএম জয় অব গৰীবৰ কি জয় বন গৈ হে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শ্রোতাসকল, এতিয়া আগবঢ়াইছো তাহের আলী আৰু সংগীবিন্দৰ কণ্ঠৰ জিকিৰ।